0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: ভূমি অবক্ষয় আর প্রদূষণ রোধ করার প্রয়োজন। ভূতকত পোৱা এবিধ অতি মূল্যবান উপাদান হৈছে ভূমি। ভূমির সৃষ্টি শিলর অবক্ষয়নের ফলতে হয়।

পদার্পণ করার পাছত 1815 চনলৈকে ব্রাজিল পর্তুগালৰ উপনিবেশ আছিল। তার পাছত ইয়াক এখন রাজতন্ত্রলৈ উন্নীত করা হয়। 1822 চনত ব্রাজিল স্বাধীন হয়। ইয়ার লগে লগে সাংবিধানিক রাজতন্ত্র আর সংসদ ব্যবস্থার পরিচালিত একক দেশ ব্রাজিল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। বিশ্ব ফুটবলত ব্রাজিলর আধিপত্যর কথা সকলে জানে। ফুটবল বিশ্বকাপর 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলে 1958 চনের আজির দিনটুতেই সুইডেনক 5-2 গোলের ব্যবধানত পরাস্ত করে প্রথমবারের ফুটবল বিশ্বকাপ জয় করেছিল।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিং এর বাবে আজি ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথাটো কি?
4: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
3: তার মানে?
4: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
3: তাত কি হয়?
4: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে, তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি,
3: মানে
4: তোর কারণে সকলো বিনামূল্য।

ব্রজেন রায় চৌধুরীর গীতর কথা আর হায়দর আলীর প্রযোজনারে রহিমা কলিতা বেগমর কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনাবলৈ লৈছো খগেন দত্তর কণ্ঠরীতি গীত। গীতর রচনা হীরেন ভট্টাচার্যর, প্রযোজনা হীরেন গোহাঁইৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

চিত্রগীত অনুষ্ঠানত এইবার শুনোয়া হক নিরুপমা দের কণ্ঠত অসীম সিনাকি ছবিখনের এটি গীত, গীতিকার জয়ন্তজিৎ দাস, সংগীত পরিচালনা দনি হাজরিকাৰ।

লক্ষ্যহীৰা দাস রচিত বীরেন্দ্রনাথ দত্তর কণ্ঠর গীতি শুনিলে। এতিয়া শুনক লক্ষ্যহীৰা দাস রচিত আন এটি গীত সংগীতা কাকতির কণ্ঠৰ।

ওলাওলে বাহিরি জনাই লুহিজান, লোহিতপুর, দেউরি, বেড়াবেঙ্গলি, অকল্যান্ড আদি ধেরেই বিশ অধিক গাউলাই জলমগ্ন পারেক ছ। তেসরি নাই দিখারি খোলা ওলাওলে জনাই ক্ষেত্রমা পনের অধিক গাউলাই ডুবায়ক ছ। সিমেন্ট খোলালে হিজো খোলা মাথি রয়েক রেলক এক দলঙ্ ও অংশ ক্ষতি হুদাখেরি দলঙ্বাট রেল যাতায়াতক ব্যবস্থা সম্পূর্ণ রূপ ব্যাহত ভাগ ছ। এসক ফলস্বরূপ শিলাপথর মোরকুং সেলেক বিচ অনির্দিষ্টকালসম লাগি রেল যোগাযোগ বন্ধ ভাগ ছ। হামরা ধেমাজিকা সংবাদদাতাকে জনায় অনুসার অরুণাচল প্রদেশমা ভইরহেক বর্ষা আর ভূমিস্খলনক ফলস্বরূপ হিজো সিজি মাগি ব্লক পয়েন্টমা সিজি খোলাক স্রোতলে সম্পূর্ণ রূপ বন্ধ ভাগ হুদা খোলাক স্বাভাবিক জলধারা বন্ধ ভাগ ছ। এসক ফলস্বরূপ ধেমাজি জেলাক বরলুং, আমগুড়ি, শিশিবর গাঁও, বেতিনিপাম, শ্রীপানি, নীলক, মরিঢল, গোহাই গাঁও আদি ক্ষেত্রমা অচানক উলাও আউনে আশঙ্কা দেখিয়েছে।